পাঁচ। অনৌহলো সময় বাঁজো খাঞ্ছ ঘমাই হিউদ বর্ষা ভরি জোচ্ছ এসে গরী।